0: श्रोताले अन्तिम गीत सुन्नुभयो दोरास्ते चलचित्रबाट किशोर कुमारको स्वरमा संगीत लक्ष्मीकान्त प्यारेलालको थियो नि शब्द आनन्द बक्सीको र श्रोता अघिल्लो क्रममा आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार रिले गरी सुनाइरहेछौ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। ভারত ও রোমানিয়া বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন, সে সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
2: ফাস্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগো কো নির্দেশ দিয়েছে, বিভাগো নে লাগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট ট্র্যাক কোর্ট অর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এ মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি, ক্যাবিনেট কে সাথিও কে সুঝাও কে বাদ উসকা অন্তিম রূপ দিয়া জায়েগা और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
1: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024 এর আওতায় দায়ের হওয়া মামলাগুলি শুনানির জন্য দিল্লি হাইকোর্ট রাউস অ্যাভিনিউ আদালত একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদ উপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে বিচার বিভাগীয় আধিকারিক অনুপ গ্রোভার বালিকা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলি শুনানির জন্য এই ফাস্ট ট্র্যাক আদালতে দায়িত্বে থাকবেন। সমাজকর্মী সোনম ওয়াংচুক 26 দিন পর তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারি জবাবদিহি চেয়ে গত মাসের 28 তারিখ থেকে ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এই স্টেশনগুলোর মধ্যে রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, ঝান্ডেওয়ালা, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোড়বাগ এবং শিবাজি স্টেডিয়াম। দিল্লি পুলিশ জানিয়েছে অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি কাজ করছিল। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তিতে স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসু দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সংকল্পের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে।
3: हम व्यापार और निवेश को बढ़ावा देंगे, सप्लाई चेन को मजबूत बनाने तथा दोनों देशों के उद्योग जगत के बीच घनिष्ठ सहयोग को प्रोत्साहित करने पर सहमति व्यक्त की। हमने अगले 3 वर्षों में द्विपक्षीय व्यापार को दुगुना करने का भी लक्ष्य निर्धारित किया है।
1: এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশ দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এবারের বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা। বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ওড়িশার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লা সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতি সম্পন্ন অধিক উচ্চতায় বৈদ্যুতিক লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও 350 কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণীর প্রথম দেশীয় এক্সপ্যান্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ডিআরডিও নকশার ভিত্তিতে তৈরি এই জটিল প্রযুক্তির ইঞ্জিন ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন। ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন এবং চালকবিহীন যান ইউএভির সক্ষমতা বৃদ্ধি করতে এই ইঞ্জিন কাজে লাগবে। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলায় 7,21,000-এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও ও জোড়হাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই 3 জেলার বাসিন্দা। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে তারাই নিষেধাজ্ঞা অনুমোদন করল। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। ব্রিটেনেও 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কা জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তির অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়া জেরে 20,000-এর বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বোর্দো শহরের কাছাকাছি প্রায় 3,400 হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। অন্তত 800 দমকলকর্মী আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আজ উল্টো রথ, মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পূর্ণযাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রা অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ নিয়ে এই বিষয়ে আলোচনায় বসবে। প্রধানমন্ত্রী ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্ট্র্যাক কোর্ট। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তার অনশন প্রত্যাহার করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো শেষ হলো।
4: यो आकाशवाणी हो, समाचार उषा किरणबाट सुन्नुहोस्। पश्चिम बंगाल विधानसभामा हिजो उत्तर बंगाल विकास मन्त्री निशित प्रामाणिकले सम्पूर्ण उत्तर बंगालमा 100 पर्यटन सूचना केन्द्र स्थापित गरिने बताउनुभयो, जहाँ फूड प्लाजा, होमस्टे अनि पर्यटकहरूका लागि अन्य सुविधा उपलब्ध हुनेछ। यसबाहेक धेरै स्थानहरूमा भारत बंगलादेश ल्यान्ड पोर्ट विकसित गरिनेछ तथा प्रत्येक जिल्लामा इन्डोर स्टेडियमको निर्माण गरिनेछ। उहाँले भन्नुभयो, पर्वतीय क्षेत्रहरूमा ट्राफिक जामको समस्या हल गर्न विदेशमा हाइड्रोलिक कार पार्किङ प्रणाली शुरू गर्नेछ, जसले स्थानीय अनि पर्यटकहरू दुवैलाई सुविधा हुनेछ। फिल्म सुटिङलाई बढावा दिनका लागि मन्त्रीले सिंगल विन्डो सिस्टम शुरू गर्ने घोषणा गर्नुभयो, ताकि प्रोडक्शन हाउसहरूलाई सबै आवश्यक अनुमतिहरू एकै स्थानमा प्राप्त होस्। पूर्व सरकारमाथि आरोप लगाउँदै उहाँले भन्नुभयो, उत्तर बंगालको विकासका लागि बजटमा जो राशि आवंटित हुन्थ्यो

এই প্রত্যন্ত অঞ্চলে পাথরমুক্ত পলি আর কুলমাচ্ছন্ন পরিমণ্ডলে ধূসর অতীতের সেই দশম শতাব্দীতে আনুমানিক 975 খ্রিস্টাব্দে তৈরি এই জটার দেউল শতাব্দীর পর শতাব্দী ভূমির অবনমন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা কাটিয়ে আজও দাঁড়িয়ে আছে অতীতে এক সমৃদ্ধ জনপদের সাক্ষী হয়ে।

0: আমরা হাজির হয়েছিলাম পশ্চিম জটা
1: যোগেন্দ্রপুর হাই স্কুলে। এখন আমরা এই স্কুলের শিক্ষক ক্ষুদিরাম মণ্ডল মহাশয়কে সামনে পেয়েছি, ওনার থেকে আমরা জেনে নেব এই স্কুল প্রতিষ্ঠার ইতিহাস।
2: আমাদের স্কুল যোগেন্দ্রপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এত অঞ্চলের মধ্যে যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল আছে তাদের মধ্যে যোগেন্দ্রপুর হাই স্কুল বর্তমানে সেরা। কারণ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আমাদের স্কুলে খুবই ভালো হয়, এবং যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে আস্তে আস্তে আমাদের এই স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
1: এখন ছাত্র সংখ্যা কত?
2: এখন ছাত্র সংখ্যা এবছর যা অ্যাডমিশান হয়েছে তাতে আমাদের বর্তমান ছাত্র সংখ্যা 1500 ক্রস করে যাবে এবছর। 1500-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে এবছর ভর্তি হবে বলে আমরা আশা করছি। গত 2023 শিক্ষাবর্ষে আমাদের ছাত্র ছিল 1453 জন, এবছর আশা করছি যেভাবে অ্যাডমিশান হচ্ছে তাতে 1500 পার হয়ে যাবে। এই বিদ্যালয়টি একদম সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া একটা গ্রামে অবস্থিত। এই পিছিয়ে পড়া গ্রামের যারা মহান ব্যক্তি ছিলেন তৎকালীন সময়ে, তারা ঠিক করেছিলেন যে এই গ্রামের ছেলেমেয়েদেরকে যদি আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হয় তাহলে একটা হাই স্কুলের প্রয়োজন। তাই বেশ কিছু মহান ব্যক্তি যাদের মধ্যে অনেকেই পরলোক গমন করেছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সাহায্য সহযোগিতায় আমাদের এই বিদ্যালয়টি গড়ে উঠেছিল 1963 সালের 2রা জানুয়ারি, অর্থাৎ স্কুলের প্রতিষ্ঠা দিবস 2রা জানুয়ারি 1963। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টা তৈরি হয়েছে, অর্থাৎ যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা হলেন অর্জুনচন্দ্র পুরকাইত, নগেন সাউ, সতীশ মণ্ডল, খগেন্দ্রনাথ রায়, কালীপদ পুরকাইত, ডক্টর চুনিলাল পুরকাইত, সতীশ হালদার, হরিপদ মাইতি, পঙ্কজ জানা, ইয়াদ আলী খান, অনন্ত বর, শশীভূষণ সর্দার ও পূর্ণচন্দ্র ময়রা মহাশয়। এনারা ঠিক করেছিলেন কিভাবে একটা হাই স্কুল তৈরি করা যায়, তখন সরকারি কোনো প্রচেষ্টা এখানে ছিল না।
1: তার আগে এখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য কোথায় পড়তে যেত?
2: তাদেরকে যেতে হতো এই প্রত্যন্ত গ্রাম থেকে অনেক দূরে, রায়দিঘি, কাশীনগর বা খাড়াপাড়া হাই স্কুলের ওই স্কুলগুলো আমাদের থেকে আরও আগে প্রতিষ্ঠা হয়েছিল, ফলে গ্রামের ছেলেমেয়েরা মেঠো রাস্তা কাদা মাড়িয়ে তাদের যেতে খুবই অসুবিধা হতো। তাই তারা ঠিক করেছিলেন আমাদের এই প্রত্যন্ত গ্রামে একটা হাই স্কুল তৈরি করব। কিন্তু তখন সরকারি অনুমোদন ছিল না, তারা বাঁশ খুঁটি খড় দিয়ে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুলে যারা শিক্ষকতা করেছেন তারা কিন্তু সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ঘরের খেয়ে তারা শিক্ষকতা করেছেন। তারপর তাদের দ্বারা প্রতিষ্ঠিত স্কুল আস্তে আস্তে যখন তার ছাত্র সংখ্যা বাড়তে লাগলো, তারপর সরকারি নজরে আসে এবং সেটা 1974 সাল থেকে সেটা অনুমোদন পায় জুনিয়র হাই হিসাবে, তারপর সেটা মাধ্যমিক স্কুলে উত্তীর্ণ হয়েছে। 2006 সালে আমাদের এই বিদ্যালয়টা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে।
1: তখন থেকে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়?
2: উচ্চ মাধ্যমিক যখন আমাদের স্যাংশন হয়েছিল 2006 সালে, তখন আমাদের আর্টস স্ট্রিম ছিল বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোজফি এবং এডুকেশান। এই কটা সাবজেক্ট দিয়ে আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্কুলের পথ চলা শুরু।
1: এখন কতজন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী আছে?
2: আমাদের বর্তমান শিক্ষক স্টাফ এইচএমকে নিয়ে 17 জন, 2 জন প্যারা টিচার, নন টিচিং স্টাফে আছেন 1 জন ক্লার্ক, 1 জন পিয়ন এবং কম্পিউটার সেকশনে 1 জন শিক্ষক আছেন।
1: আপনাদের আর্টসের বললেন, তারপরে কমার্স আর সায়েন্স চালু হয়নি?
2: না, আমাদের উচ্চ মাধ্যমিকে যেহেতু স্টুডেন্ট বেশি, এখানকার ছেলেমেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরে সায়েন্স নিয়ে অন্যত্র চলে যাব। আমাদের স্কুলে স্টাফ কম বলে আমরা সায়েন্স স্ট্রিম খোলার জন্য আবেদন করিনি, তবে ছাত্র সংখ্যা যেভাবে বাড়ছে আগামী দিনে আমাদের এইচএম বলেছেন যে আমরা সায়েন্সটা খোলার জন্য চেষ্টা করছি হায়ার সেকেন্ডারি লেভেলে। তাহলে ছাত্র সংখ্যা আমাদের যারা মাধ্যমিকের কৃতি ছাত্র তারা বাইরে না গিয়ে আমাদের এখানে পড়াশোনা করতে পারবে।
1: সিলেবাসের যে সাবজেক্টগুলো আপনার পড়ে, এর বাইরে কী কী পড়ানো হয়?
2: এর বাইরে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স দিয়েছে, কিন্তু ম্যাথামেটিক্সের ছাত্র আমরা তেমনভাবে পাই না। আর্টসের স্ট্রিমগুলোতে ভালোই ছাত্র আছে, যেমন সংস্কৃত আছে, ফিলোজফি আছে, এডুকেশান আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, এডুকেশান আছে, এই সাবজেক্টগুলোতেই বেশি ছাত্রছাত্রীরা নেয়। আগামী দিনে আমাদের প্ল্যানিং আছে যে উচ্চ মাধ্যমিক স্তরে আরও দু একটা সাবজেক্ট বৃদ্ধি করা, যেমন নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান যেটা আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নেওয়ার আছে। আমাদের স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নেই বলে আমরা সেটা চালু করতে পারিনি। আমরা এ করেছিলাম, আবেদন করেছিলাম, বলছেন যে কোনো সাবজেক্টের স্যাংশন করাতে গেলে সেই সাবজেক্টের টিচার আপনাদেরকে নিয়োগ করতে হবে, সেটা সরকারিভাবে না হলেও পার্ট টাইমার হিসাবে তাদেরকে নিয়োগ করতে হবে, তাদের বায়োডাটা জমা দিলে তাহলে আমরা সাবজেক্টগুলো স্যাংশন করে দেবো।
1: আর এখানে পরিকাঠামোগত কী কী উন্নয়ন হয়েছে, আর কী কী উন্নয়ন আপনারা আরও করতে চান, লাইব্রেরির দিক থেকে কী আছে, মানে ছেলেমেয়েদের কী কী ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়?
2: কম্পিউটার রুম আছে, ছেলেমেয়েরা এখানে বিনা পয়সা বিনা খরচে কম্পিউটার শেখার সুযোগ থাকছে তাদের। পাশে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে প্রচুর বই আছে, গল্পের বই থেকে শুরু করে টেক্সট বুক আছে। কম্পিউটার সেকশানে যতগুলো কম্পিউটার আছে এর থেকে আরও বেশি কম্পিউটার কীভাবে সংগ্রহ করে ছাত্রছাত্রীদের উপযুক্তভাবে শিক্ষিত করা যায় সেটার ব্যবস্থা আছে। আমাদের একটা জিম আছে, ছাত্রছাত্রীদের শারীরিকভাবে তারা ব্যায়াম করতে সক্ষম। আমাদের এখানকার ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা শারীরিক দিকতে কিন্তু অনেকটাই সক্ষম, তারা জিমে গিয়ে বিভিন্ন যে আইটেম আছে সেগুলো তারা করে। এবং আমাদের বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী খেলাধুলায় কিন্তু তারা খুবই পারদর্শী, এবং খোখো, ফুটবল এবং জিমনাস্টিকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে রাজ্য স্তরে এমনকি স্টেট লেভেলেও তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে সাফল্য লাভ করেছে।
1: ভবিষ্যৎ পরিকল্পনা কিছু?
2: ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের বিদ্যালয়ে সায়েন্স স্ট্রিম খোলা হায়ার সেকেন্ডারি লেভেলে। এছাড়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা বিভিন্ন যে মনীষীদের যে ছবি মূর্তি সেটা স্থাপন করার একটা পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়ের বাথরুম এবং সেই সঙ্গে বিদ্যালয়ের গোটা বিল্ডিংয়ের জল যাতে অনায়াসে নিকাশি ব্যবস্থাটা ভালো করা যায় তার জন্য বিদ্যালয়ের চারিদিকে ড্রেন করার একটা প্রোগ্রাম রয়েছে। এছাড়া ছাত্রছাত্রীরা যাতে স্কুলে এসে কোনো বদমাইশি করতে না পারে তার জন্য আমাদের সিসি ক্যামেরা লাগানোর প্রোগ্রাম আছে 2024-এ। এবং আমাদের এখানে যারা অভিভাবক, গ্রামের অভিভাবক, গরিব অভিভাবক, কিন্তু তারা এই গত কয়েকদিন আগে আমাদের যে অভিভাবক মিটিং হয়ে গেছে তারা কিন্তু সর্বতভাবে আমাদের স্কুলের উন্নয়নের বিষয়ে অত্যন্ত উদ্যোগী এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন। তারা চাইছেন আমাদের এই প্রত্যন্ত গ্রামের স্কুলটা অভিভাবকদের সার্বিক সহযোগিতায়, আন্তরিকতায় এবং শিক্ষকদের পঠন পাঠনের সুবিধার্থে আগামী দিনে একটা ভালো স্তরে যাক, এই উদ্যম অভিভাবকদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ উন্নয়ন করব এবং আগামী দিনে বিদ্যালয়ে একটা ছাত্র যাতে অনায়াসে পঠন পাঠন করতে পারে তার সুন্দর পরিবেশ যাতে রূপায়ণ করা যায় সে চেষ্টা আমাদের মধ্যে থাকবে আগামী দিনে।
1: অনেক ধন্যবাদ আপনি।
2: ধন্যবাদ।
3: নমস্কার, আমি রাজেন্দ্রা মিস্ত্রি। আজকে আমি একটি গান পরিবেশন করব, যেটি হলো আমার গানের মালা আমি কারে করব দান।

0: পুরস্কার।
1: ধন্যবাদ রাজন্যকে। এখানে আমরা এখন শুনে নেব এই স্কুলের সাফল্যের কথা। আমাদের সঙ্গে রয়েছেন এই স্কুলেরই শিক্ষক মহাশয় হরিগোপাল বৈদ্য। আপনার থেকে শুনতে চাইব যে আপনাদের এই স্কুল যখন প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে এই 2023 সাল পর্যন্ত আপনাদের কি কি স্কুলের উন্নয়ন হয়েছে এবং স্কুল কি কি সফলতার মুখ দেখেছে।
2: প্রথম যখন এখানে আমি জয়েন করি তো ওপারের যে একটা বিল্ডিং আছে ছোট বিল্ডিং ওখানে ক্লাস হতো, আর এই যে নতুন যে বিল্ডিংটা যেখানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন এই টোটাল এই বিল্ডিংটা একদমই ছিল না। এই যে বাউন্ডারি ওয়াল দেখছেন এটাও ছিল না, এবং এই যে মাঠ সামনে যে খেলার মাঠটা আছে এটাও বিশাল মাঠ, এটা ছোট ছিল, এটা সংস্কার করা হয়েছে পরে, এটা 2011 পরে। এবং বিল্ডিংয়ের যে রং
1: কেউ কি দান করেছে?
2: না, এগুলো ডেভেলপমেন্ট খাতের যে সকল এশিয়ার বা স্টুডেন্ট থেকে যে ডেভেলপমেন্ট ফিস নেওয়া হয় সেগুলো দিয়ে এগুলো করা হয়েছে আর কি। এবং স্কুলের মধ্যে যে রং বা এই যে দেখছেন দোতলা তিনতলার মধ্যে যে গিল্ডে যে ঘেরা যেগুলো এগুলো ছিল না, এগুলো টোটালটাই করা হয়েছে। এবং টয়লেটের অবস্থাটা খুবই খারাপ ছিল, শিক্ষক মশাই বলুন এবং ছাত্রদের সবাই টয়লেট করতে যেত একটা ভাঙাচড়া ওই পিছনের দিকটাতে একটা খালের দিকে ওখানে টয়লেট আর কি। তো তারপরে আবার এখানে আমাদের নতুন টয়লেট করা হয়েছে, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট। লেডিস টয়লেটের মধ্যে আমাদের যে ভেন্ডিং মেশিন, মূলত গার্লসের যে ন্যাপকিন সিস্টেম এটা এটাও আছে। এবং পরবর্তীকালে আমাদের কম্পিউটার আছে, 10টা কম্পিউটার, ছেলেদের মধ্যে কম্পিউটারের গুণগত মানেরও যিনি শিক্ষক আছে দক্ষতার সঙ্গে করান। এবং ইলেকট্রিক ছিল না, পাখা ছিল না, প্রচণ্ড গরমে ছাত্রদের খুব অসুস্থ হয়ে পড়তো।
1: মানে 2011 আগে ইলেকট্রিক ছিল না?
2: না না না না, ইলেকট্রিক এসছে সম্প্রতি, ধরুন আপনি এই বছর 3-4 আগে। ইলেকট্রিক আসার পরে যেটা আমাদের স্টাফ রুম ছিল এবং হেডমাস্টারের যে রুম ছিল ওখানে ইলেকট্রিকটা ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে আমরা ছাত্রদের স্বার্থের কথা ভেবে প্রত্যেকটা রুমে আমরা ইলেকট্রিক মানে ব্যবস্থা করি, সাথে সাথে আলো এবং ফ্যান এটাও করা হয়। পরবর্তীকালে আমরা এই রিসেন্ট 2 বছরের মধ্যে আমরা যেটা নতুন একটা পদক্ষেপ নিয়েছিলাম প্রার্থনা, সেই প্রার্থনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটা বিশৃঙ্খল ভাব থাকতো, সবাই জাতীয় সঙ্গীত সুরে সুর গাইতে পারতো না। তার জন্য এখানে কী করে প্রত্যেকটা রুমের মধ্যে আমরা সাউন্ড সিস্টেমটাও করি আর কি, সাউন্ড সিস্টেমটা হয়। এবং যেগুলো কোনো আমাদের যে ইন্টারনাল যে প্রোগ্রামগুলো হতো, বিশেষ করে কালচারাল যে প্রোগ্রামগুলো, সেগুলো খোলা মাঠে ময়দানে হতো, যা আমার তার মঞ্চের একটা আমরা ব্যবস্থা করা হয়। মঞ্চের সামনে আমাদের যে মিড ডে মিলের যে স্টুডেন্টদের খাওয়ার সেটাও তৈরি করা হয়েছে, মিড ডে মিল সেট। আবার মঞ্চের সামনেও বসার যে স্থান একটা সেটাও করা হয়েছে। এবং পানীয় জলেরও সমস্যা ছিল, পানীয় জলের সমস্যা সেটাকে দূরীকরণ করার জন্য মোতারাপুর 2 নম্বর বিডিও অফিসের সহায়তায় আমাদের এখানে ফিল্টারেশন যে জল, জীবাণুমুক্ত জল, সেটাও ব্যবস্থা করা হয়েছে।
1: এটা তো উন্নয়নের কথাগুলো, এবার সাফল্যের কথা।
2: সাফল্য বলতে সম্প্রতি যোগাতে আমাদের স্কুলে খুব দ্রুততার সঙ্গে আমরা একটা রূপ তৈরি করতে পেরেছি। যোগাতে ন্যাশনালে আমাদের মমিতা পড়িয়া বলে একটা মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, ও গোল্ড মেডালিস্ট মানে গোল্ড পেয়েছে আর কি। তো যোগাতে আমরা মোটামুটি এই এলাকায় সাথে সাথে বাংলার ক্ষেত্রে আমাদের স্কুলের একটা বিশাল অবদান আছে আর কি।
1: খুব আপনাদের স্কুলটা কি প্রথম থেকেই কোয়েট ছিল?
2: হ্যাঁ, প্রথম থেকে কোয়েট ছিল।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ।
0: নমস্কার, আমার নাম সুমনা গিরি। আজ

0: আমার নিবেদন কবি শুভদাস গুপ্তের, তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। এদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে যায় বুক। তবে কেন যেন তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে সবাই মুগ্ধ, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে ও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি, সত্যি বলতো? তুমিও বলবে ওরা নয় কেউ দামি, চাই যে অনেক ইঞ্জিনিয়ার আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। নমস্কার।
1: অনেক ধন্যবাদ সুমনা গিরি। নমস্কার, আপনার নামটা বলবেন?
2: আমার নাম প্রভাত কুমার বেরা, আমি স্কুলের বায়োলজির শিক্ষক।
1: প্রভাত বাবু, আমাদের সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে এসে যেটা মনে হচ্ছে যে এখানে তো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, তো এইখানকার ছাত্রছাত্রীদের মধ্যে এ বিষয়ে এবং এই বন সুরক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য কিংবা বন সৃজনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা স্কুলে থেকে কি বিশেষ কোনো ব্যবস্থা নেন?
2: আমরা স্কুলে থেকে সেরকম কিছু ব্যবস্থা নিইনি সেটা ঠিক, কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে আমাদের এই ম্যানগ্রোভ অরণ্যের যে উপকারিতা, এবং ম্যানগ্রোভ অরণ্য যদি আমাদের এই সুন্দরবন অঞ্চল থেকে যদি হারিয়ে যায়, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যে সমস্যার সম্মুখীন হবে সেই বিষয়ে আমরা কিন্তু ওদেরকে যথোপযুক্তভাবে আমরা পঠন পাঠনের মাধ্যমে ওদেরকে আমরা সেটা শেখানোর ব্যবস্থা করছি। এবং ওরা কিন্তু বাড়ির কাছাকাছি ম্যাক্সিমাম তো ওই এলাকাটা নদীমাত্রিক বা কোথাও হয়তো পতির যে সমস্ত জমি আছে সেই সমস্ত পতির জমিতে ওরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য লাগানোর ব্যবস্থা করছে। এই ম্যানগ্রোভ অরণ্যের যে উপকারিতা সেটা আমরা যেটা বলেছি, যত আমাদের এই অঞ্চলে যত বৃক্ষ আছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা ম্যানগ্রোভ অরণ্যের সব থেকে বেশি। এই কারণে ওদেরকে যে আমাদের এই যে ম্যানগ্রোভ অরণ্য বিশেষ করে ঝড় বা বাদল বৃষ্টি হলে যে আমাদের এই অঞ্চলগুলোকে কিভাবে রক্ষা করে সেটা সম্বন্ধে আমরা ওদেরকে আকিবাল করতে পেরেছি। বিশেষ করে ভূমিক্ষয় রোধে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ।
0: কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয় তমাশু, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিওনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার কড়া সৈনিকের পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ে আর শক্তির দুর্বহ দম্ভ, আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছেন সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই কড়া সৈনিকের পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া, প্রতি মুহূর্তে শ্লোথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দরিদ্রদের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারি আর মকরের দুঃসহ আঘাতে, বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আজ কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভের আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই, মালায়ার পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা লড়বে না লোকের মুখে, মিলিত খুশিতে মিলবে না বিরক্তের পুরস্কার, তবু লিখছি তোমাকে আজ। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়, যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পিছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে, প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার, তিওনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠক বার্মাতে পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যার রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালানোর সামর্থ্য, নিজের ঘরে জ্বলে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার।
3: শ্রোতা বন্ধুরা, পশ্চিম জটায় আমাদের কাজ শেষ। কচিকাঁচাদের হইচই আর স্থানীয় মানুষজনের কৌতূহলের ও উদ্দীপনার প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান তখনও চলছে পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

পশ্চিম জটা প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম জটা গ্রাম, ঘর বাড়ি মানুষজন আর জটার দেউলকে পিছনে রেখে মুনি নদীর তট, মুনি নদীর পার ডিঙিয়ে ধান ক্ষেত, শস্য ক্ষেত, সবজি ক্ষেত আর বাদাবনের পাশ কাটিয়ে গাড়ি ছুটছে কলকাতার পথে। ধীরে ধীরে দৃষ্টির আড়ালে হারিয়ে যায় ধূসর অতীতের সেই দশম শতাব্দীর আনুমানিক 975 খ্রিস্টাব্দে রাজা রাজচন্দ্রের আরাধ্য ইষ্ট দেবতা জটাজুটধারী দেবাদিদেব মহাদেবের ইষ্টক নির্মিত টাওয়ার মন্দির বা রেখ মন্দির

মাঝে মাঝে কেবলই মনে হয় পূর্ণিমার জ্যোৎস্নালোকে ভেসে যেতে যেতে কিংবা ঘোর অন্ধকারে নিঝুম দাঁড়িয়ে বাঙালির সেই ধূসর অতীতের এক সমৃদ্ধ জনপদের বার্তা নিয়ে জটার দেয়।

বাদাবনের সোঁদা গন্ধমাখা নোনা হাওয়ায় ভর করে বাঙালির এক গৌরবোজ্জ্বল লুপ্ত অতীতের বার্তা এসে কড়া নাড়ে সভ্যতার দর্পী ইতিহাস বিস্তৃত বাঙালির সুপ্ত মনের দুয়ারে, চেতনার বদ্ধ অন্ধ কুঠুরিতে। বাঙালি শুনতে পাচ্ছে কি?

শ্রোতা বন্ধুরা, এই সঙ্গেই শেষ হল আজকের শিক্ষাঙ্গন থেকে। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ আমরা শুনলাম পশ্চিম চটা যোগেন্দ্রপুর থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা শুনলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এই সঙ্গেই শেষ হল আজকের শিক্ষাঙ্গন থেকে।

0: यो आकाशवाणी हो। समाचार लेखनाथ भट्टराईबाट सुन्नुहोस्। सुरु गरौँ अहिलेसम्मका मुख्य समाचारहरूबाट। द्विपक्षीय व्यापारलाई दुई गुणा बढाउने लक्ष्यसहित भारत र रोमानिया बीच विज्ञान, शिक्षा र खेलकुद क्षेत्रमा सहयोग सम्बन्धी तीनवटा सम्झौतामा हस्ताक्षर। परीक्षा अनियमितता र पेपर लिक विरुद्ध कडा सजाय र द्रुत अदालतको व्यवस्थासहितको नयाँ विधेयक मन्त्री परिषदबाट स्वीकृत। संसदको दुवै सदनको बैठक निट पेपर लिक र विद्यार्थी प्रदर्शनको मुद्दामा लगातार पाँचौँ दिन पनि स्थगित। टिभी रेटिङ नीति 2026 जारी। दर्शक मापनमा पारदर्शिता र स्वायत्तता सुनिश्चित गर्ने सरकारको प्रयास रहेको मन्त्री अश्विनी वैष्णवको भनाई। अनि कक्रो जनता पार्टी र सरकारबीच राष्ट्रिय परीक्षा अनियमितता सम्बन्धी दोस्रो चरणको वार्ता सम्पन्न, भोलि पुनः छलफल हुने। अब समाचार विस्तारमा। रोमानियाको राजकीय भ्रमणमा रहनुभएकी राष्ट्रपति द्रौपदी मुर्मू र रोमानियाका समकक्षी राष्ट्रपति निकुसोर डानबीच बुखारेस्टमा भएको उच्चस्तरीय वार्तापछि विज्ञान र प्रविधि, शिक्षा तथा खेलकुद क्षेत्रमा सहयोग सम्बन्धी तीनवटा महत्त्वपूर्ण सम्झौतामा हस्ताक्षर भएको छ। दुई देशबीचको 7 दशकभन्दा लामो मित्रतालाई अझ प्रगाढ बनाउँदै आगामी 3 वर्षभित्र द्विपक्षीय व्यापारलाई दुई गुणा बनाउने लक्ष्य लिएको छ। बुखारेस्टमा आयोजित भारत रोमानिया बिजनेस फोरमलाई सम्बोधन गर्दै राष्ट्रपति मुर्मूले रोमानियाको रणनीतिक अवस्थिति र बलियो युरोपेली सङ्घको आबद्धताले भारतका लागि युरोपको बजार प्रवेश गर्न महत्त्वपूर्ण ढोका खुल्ने बताउनु भयो।
1: इन्डिया EU फ्री ट्रेड एग्रिमेन्ट इज एन इम्पोर्टेन्ट माइलस्टोन इन इन्डिया EU स्ट्राटेजिक पार्टनरसिप। ट्रेड एन्ड इकोनोमिक कोअपरेसन आर सेन्ट्रल टु द कन्टेम्पोररी पार्टनरसिप विथ ए कम्बाइन्ड मार्केट अफ नियरली 2 बिलियन पिपल एन्ड एन इकोनोमिक जोन of around $25 trillion. The India-EU FTA is among the most significant economic partnerships in the world.
0: उहाँले प्रस्तावित भारत युरोपेली संघ स्वतन्त्र व्यापार सम्झौता FTAले व्यापार, लगानी र आपूर्ति श्रृङ्खलालाई थप बलियो बनाउने विश्वास व्यक्त गर्नुभयो। भ्रमणका क्रममा राष्ट्रपति मुर्मूले रोमानियाका प्रधानमन्त्री इलिए बोलोझानसँग भेटवार्ता गर्नुका साथै संसदका उच्च अधिकारीहरूसँग पनि भेटघाट गर्ने कार्यक्रम रहेको छ। आज प्रधानमन्त्री नरेन्द्र मोदीको अध्यक्षतामा संसद भवन परिसरमा बसेको केन्द्रीय मन्त्री परिषदको बैठकले पेपर लिक र परीक्षामा हुने अनियमितताका घटनाहरूमा कडा सजाय सुनिश्चित गर्न तथा द्रुत अदालतहरू स्थापना गर्ने प्रावधानसहितको मस्यौदा विधेयकलाई औपचारिक रूपमा स्वीकृत गरेको छ। आकाशवाणी समाचारका स्रोत अनुसार यो प्रस्तावित कानून अब आगामी साता संसदमा प्रस्तुत गरिने अपेक्षा गरिएको छ। स्मरण रहोस्, प्रधानमन्त्री मोदीले पेपर लिक घटनाको विषयमा सरकारले विगत 2.5 महिनामा दोषीहरूलाई पक्राउ गरी जेल पठाउनुका साथै विद्यार्थीहरूको शैक्षिक सत्र नगुमोस् भन्नका लागि छिटोभन्दा छिटो परीक्षा सञ्चालन गर्न विभिन्न कदम चालिएको कुरा गैराती भिडियो सन्देश मार्फत बताउनु भएको थियो। सो सन्देशमा पेपर लिकका दोषीहरूलाई कडा सजाय दिन र द्रुत अदालत गठन सम्बन्धी प्रावधानसहितको मस्यौदा मन्त्री परिषदमा प्रस्तुत गरिने र संसदको चालु अधिवेशनबाटै विधेयक पारित गराउन हर सम्भव प्रयास गरिने उहाँले जानकारी दिनुभएको थियो। निट पेपर लिक र विद्यार्थी आन्दोलनको मुद्दालाई लिएर भएको लगातारको होहल्लाका कारण संसदको दुवै सदनको बैठक सोमबारसम्मका लागि स्थगित गरिएको छ। राज्यसभामा कार्यवाहीका क्रममा कारगिल विजय दिवसका शहीदहरूप्रति श्रद्धाञ्जली अर्पण गरिए पनि विपक्षी दलहरूको नाराबाजी नरोकिएपछि सदनको बैठक स्थगित हुन पुग्यो। त्यसअघि बैठकमा गृह राज्यमन्त्री नित्यानन्द रायले राष्ट्रिय गौरव अपमान निवारण संशोधन विधेयक 2026 प्रस्तुत गर्नुभएको थियो। यसै गरी लोकसभामा पनि विपक्षी दलहरूले निट पेपर लिकको मुद्दा र शिक्षा मन्त्रीको राजीनामा माग गर्दै नाराबाजी जारी राखेपछि सदन स्थगित भयो। यसबीच संसदीय मामिला मन्त्री किरेन रिजिजूले सरकार पहिलो दिनदेखि नै निटको विषयमा छलफल गर्न तयार रहेको र कडा कानुन ल्याउने तयारी भइरहेको बताउनु भएको छ। दुवै सदन अब आगामी सोमबार पुनः बस्नेछन्। यसैबीच सर्वोच्च अदालतले निट पेपर लिक घटनापछि गरिएका सुधारहरूको प्रगति विवरणसहित विस्तृत हलफनामा पेश गर्न केन्द्र सरकार र राष्ट्रिय परीक्षा एजेन्सीलाई निर्देश दिएको छ। विदेश मामिला राज्यमन्त्री कीर्तिवर्धन सिंहले सरकारले आफ्ना राष्ट्रिय हितमा असर पर्ने छिमेकी क्षेत्रका सबै घटनाक्रममाथि सूक्ष्म दृष्टि राखिरहेको र राष्ट्रिय सुरक्षा मजबुत बनाउन आवश्यक सबै कदम चालिरहेको बताउनु भएको छ। लोकसभामा एकलिखित उत्तर दिँदै उहाँले सीमापार आतंकवादको मुद्दा लिएर 31 सहयोगी देशहरूसँग आतंकवाद विरोधी संयुक्त कार्यसमूह गठन गरिएको जानकारी दिनुभयो। साथै सन् 2025 अप्रिलमा पहलगाममा भएको आतंककारी आक्रमणपछि भारतको दृष्टिकोण विश्व सामु राख्न सातवटा संसदीय प्रतिनिधिमण्डलले 33 देशको भ्रमण समेत गरेको मन्त्री सिंहले प्रश्न पार्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। सूचना तथा प्रसारण मन्त्री अश्विनी वैष्णवले राज्यसभामा लिखित उत्तर दिँदै प्रसारण क्षेत्रलाई व्यवस्थित र पारदर्शी बनाउन सरकारले टिभी रेटिङ नीति 2026 जारी गरेको जानकारी दिनुभएको छ। सन् 2014 पुराना दिशानिर्देशहरूलाई प्रतिस्थापित गर्ने यस नयाँ नीतिले कनेक्टेड टिभी र ओटिटी प्लेटफर्मलाई समेत समेट्दै दर्शक मापनमा पारदर्शिता र उत्तरदायित्व सुनिश्चित गर्ने मानकहरू निर्धारण गरेको छ, जस अन्तर्गत मिटर जडान गरिएका घरहरूको संख्या 50,000 बढाएर 80,000 पुर्याइएको छ भने डेटा गणनामा ल्यान्डिङ पेजलाई समावेश नगरिने व्यवस्था गरिएको छ। यसैबीच मन्त्री परिषदको आर्थिक मामिला समितिले देशमा 3 समर्पित केमिकल पार्क स्थापना गर्न 2026-27 केन्द्रीय बजेटमा घोषित भारत औद्योगिक विकास योजना रसायनलाई स्वीकृति दिएको छ। 3,030 करोड रुपियाँको कुल वित्तीय आउटले रहेको यस 5 योजना अन्तर्गत केन्द्र सरकारले प्रति पार्क 1,000 करोड रुपियाँसम्म अनुदान उपलब्ध गराउनेछ भने सम्बन्धित राज्य सरकारले कम्तीमा 500 करोड योगदान गर्नुपर्नेछ। साथै मन्त्री परिषदले कर्नाटक र आन्ध्र प्रदेशभित्र रेल सम्पर्क सुदृढ गर्न 1,264 करोड रुपियाँको लागतमा बल्लारी गुन्तकल खण्डको 3 र 4 लाइन निर्माण आयोजनालाई पनि स्वीकृति प्रदान गरेको छ। प्रधानमन्त्री गतिशक्ति राष्ट्रिय मास्टर प्लान अन्तर्गत बन्ने यस 46 किलोमिटर लामो रेल परियोजनाले 3 जिल्ला समेट्नुका साथै करिब 7 लाख जनसङ्ख्या भएका 79 गाउँहरूमा सहज यातायात सम्पर्क स्थापित गर्ने नयाँ दिल्लीमा आयोजित पत्रकार सम्मेलनमा मन्त्री वैष्णवले जानकारी दिनुभयो।
2: आन्ध्र और कर्नाटक को जोड़ने वाले बहुत एक इम्पोर्टेंट इकोनॉमिक कॉरिडोर में रेलवे की 3rd और 4th लाइन और दूसरा है केमिकल सेक्टर को एक टोटली नए तरीके से भारत में डेवलप करने के लिए एक नई स्कीम अप्रूव हुई है और केमिकल भी सेमीकंडक्टर की तरह एक फाउंडेशनल इंडस्ट्री है, इसलिए बहुत इम्पोर्टेंट था इस इंडस्ट्री के लिए एक नए तरीके से सोचना।
0: राष्ट्रिय स्तरका परीक्षामा भएका कथित अनियमिततालाई लिएर भइरहेको युवा नेतृत्वको आन्दोलनका सन्दर्भमा सिजेपी र सरकार बीच राजधानीस्थित कन्स्टिट्युसन क्लबमा 2 वार्ता भएको छ। यस बैठकमा केन्द्रीय स्वास्थ्य मन्त्री जगत प्रसाद नड्डा र केन्द्रीय मन्त्री जितेन्द्र सिंह लगायतका सरकारी प्रतिनिधिहरूको सहभागिता रहेको थियो। शान्तिपूर्ण प्रदर्शनकारीहरू विरुद्ध कुनै पनि कानूनी कारवाही नगरिने र हालैका परीक्षा अनियमितताबाट प्रभावित विद्यार्थीहरूका परिवारलाई पर्याप्त क्षतिपूर्ति उपलब्ध गराउने भन्ने शर्तहरूमा सहमति भएपछि पार्टीका प्रतिनिधिहरू वार्ताका लागि सहमत भएका थिए। बैठकपछि सञ्चारकर्मीहरूसँग कुराकानी गर्दै केन्द्रीय मन्त्री जेपी नड्डाले सरकारले परीक्षा प्रणालीमा सुधारका सम्बन्धमा सिजेपीको मागहरूलाई गम्भीरतापूर्वक सुनेको बताउनुभयो। उहाँले सिजेपीले परीक्षाको प्रश्नपत्र लिक हुनबाट रोक्न 3 प्रमुख मागहरू राख्नुका साथै केही सुधारका उपायहरू पनि सुझाएको जानकारी दिनुभयो। मन्त्री नड्डाले सरकारले भोलि फेरि प्रतिनिधिमण्डलसँग अर्को चरणको छलफल गर्ने बताउनु भएको छ। भारतले संयुक्त राष्ट्रसङ्घीय सुरक्षा परिषदको खुला बहसका क्रममा पाकिस्तान अधिकृत जम्मू र कश्मीरमा भइरहेको दमनलाई राष्ट्रसङ्घले बेवास्ता गरेकोमा असन्तुष्टि व्यक्त गरेको छ। राष्ट्रसङ्घका लागि भारतका स्थायी प्रतिनिधि राजदूत हरिश पर्वतनेनीले अन्य देशका यस्ता घटनाको कडा आलोचना भए पनि पाकिस्तानको दमनतर्फ ध्यान नदिएको बताउनुभयो। बहसका क्रममा पाकिस्तानको टिप्पणीको जवाब दिँदै राजदूत पर्वतनेनीले इस्लामाबादले पिओजेकेका जनताको अधिकार प्रणालीगत रूपमा कुण्ठित पारेको आरोप लगाउनुभयो। उहाँले पाकिस्तानलाई अन्तर्राष्ट्रिय समुदाय सामु भ्रमपूर्ण कथा प्रचार गर्नुको सट्टा आफ्ना आन्तरिक चुनौतीहरूको समाधानमा ध्यान केन्द्रित गर्न आग्रह गर्नुभयो। ग्लास्गो कमनवेल्थ खेलकुदको 2 दिन भारतका श्रीहरि नटराज पुरुष 50 मिटर ब्याकस्ट्रोकको सेमिफाइनलमा प्रवेश गरेका छन्। हिटमा 25.52 सेकेन्डको समय निकाल्दै नटराज 16 सेमिफाइनलमा 14 स्थानमा रहँदै छनौट भएका हुन्, जसको सेमिफाइनल खेज आज राति हुनेछ। यसैबीच पुरुषतर्फको S13 100 मिटर फ्री स्टाइल प्यारा स्विमिङ स्पर्धामा भारतका रवि वीर वेङ्कट बुडिगिना र अली इमामले फाइनलमा आफ्नो स्थान सुरक्षित गरेका छन्। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। द्विपक्षीय व्यापारलाई 2 बढाउने लक्ष्यसहित भारत र रोमानिया बीच विज्ञान शिक्षा र खेलकुद क्षेत्रमा सहयोग सम्बन्धी 3 सम्झौतामा हस्ताक्षर, परीक्षा अनियमितता र पेपर लिक विरुद्ध कडा सजाय र द्रुत अदालतको व्यवस्था सहितको नयाँ विधेयक मन्त्री परिषदबाट स्वीकृत, संसदको दुवै सदनको बैठक निट पेपर लिक र विद्यार्थी प्रदर्शनको मुद्दामा लगातार 5 दिन पनि स्थगित, काङ्ग्रेस जनता पार्टी र सरकारबीच राष्ट्रिय परीक्षा अनियमितता सम्बन्धी 2 चरणको वार्ता सम्पन्न। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
3: করেছেন নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ও উদ্যোগ বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে পদত্যাগ করেছেন। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে কমনওয়েলথ গেমসে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
4: পেপার লিক ঘটনা থেকে अब तक पिछले ढाई महीनों में अनेक वीत कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। सरकार ने अभी कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया।
3: কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
5: लगभग 2 घंटे चली सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
3: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও শ্রী নাড্ডা জানান। এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
6: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড, কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ হ্যায়।
3: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা পঞ্চম দিন লোকসভা সাধারণ সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। প্রথমবার মুলতবির পর দুপুর 12টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভাতেও আজ দুপুর দুটোয় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়।
7: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इसमें कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं, हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
3: চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। পুলিশের অতিরিক্ত কমিশনার এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও জানানো হয়েছে। এদিকে অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকে সুস্থ নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজে সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844, এর ফলে বেড়েছে মেডিকেল কলেজে আসন সংখ্যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাবিয়া রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় চতুর্থ লাইন স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত 3,000-এর বেশি রেল স্টেশন এবং 13,400 কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। এদিকে যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণব জানান। অপর এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, গত কয়েক বছরে ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং এর সম্পর্কিত নানা ঘটনাবলী ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। লোকসভায় এক লিখিত জবাবে শ্রী সিং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সহ অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা এবং পুনর্জীবন প্রকল্প ও প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত রিপোর্টগুলি ভারত খতিয়ে দেখছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় সাম্প্রতিক নানা ঘটনাবলীকে প্রাধান্য দেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় দুবছর আগেই তিনি ইস্তফা দিলেন। সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকাটি আটক করে। গত 22 জুলাই নৌকার 4 আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রি স্টাইল প্যারাসুইমিং ইভেন্টে রবি ভীরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। চীনের হাংঝৌতে ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের সাইনাম রূপো জিতেছেন। 22 বছর বয়সী এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50। आकाशवाणीको खरसाङ केन्द्रमा श्रोतालाई पुनः स्वागत जनाउँदै समय यस बेला भइरहेछ रात्रिको 7:45 र अब प्रस्तुत छ भुटानी गीत।